0: বয়সায় তুস্তর্চার কান্দ তাই স্মরণীয় আমার মেয়ে দোভাই সাই তুস্তর্চার কান্দ তাই স্মরণীয়
1: আমরে মিও তোবে সাই তু এই কে গা রহি
2: আপনি প্যার কো ইয়াদ কর রহা হে অর কহ রহা হে কে
1: আ আ এসে নাই গা কে সুনাও না
2: গা কে আচ্ছা